কথাচিত্র ববি, গাইছন্তি শৈলেন্দ্র সিং এবং লতা মঙ্গেশকর, আনন্দ বক্সিং গীত রচনা, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম কু কার্যক্রমর উপস্থাপনার মুলভ
1: ও মু সোনালী। শ্রোতা বন্ধু, আম ভারতর প্রাকৃতিক সৌন্দর্য কিয়ে বা ন জানে, এর নদী পাহাড় ঝরণা সমুদ্র ভারতর সৌন্দর্যতা বৃদ্ধি করা সহিত ভারতকু বিকাশ পথরে আগাই নেবার মধ্যে বেশ আদৃত হয়েছি।
0: এইপরি প্রকৃতির ভণ্ডারকু ব্যবহার করে বর্তমান ভারত কেতে আগকু বিকাশ করুছি বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি বিদ্যার ব্যবহার মাধ্যমে সমস্ত দিগকু বৃদ্ধি বিকাশ করুছি। এইপরি বহুগুড়ায় আমার প্রাকৃতিক সম্পদ রয়েছে, যাহা মধ্যে আধুনিক প্রযুক্তি বিদ্যার ব্যবহার করে সম্পদর উন্নতি করা যাওয়া সহ অর্থনৈতিক বৃদ্ধি ও যুবপিঢ়ি মানঙ্ক পাই নিযুক্তির সুযোগ মধ্যে সৃষ্টি করা যাচ্ছে।
1: এইপরি সম্পদ মধ্যে বেশ জনাশুনা সম্পদ মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ বিষয়ে আসন্তু আজি জানিবা কিপরি ভাবরে এই মৎস্য সম্পদর বিকাশ দ্বারা আম যুবপিঢ়ি নিজের ক্যারিয়র এই দিগরে গড়ি পারিবে, কারণ এবে আম সরকার নীল অর্থনীতি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপমান গ্রহণ করে এহাকু আগকু বড়াইবা এবং স্থায়ী জলকৃষি বিকাশকু প্রোৎসাহিত করিবা উপরে গুরুত্ব দেইছন্তি। এবে এই ক্ষেত্রে বিকাশ ও বিস্তার হেবা সহিত স্থায়ী গবেষণা এবং শিল্প অভিবৃদ্ধিকু সমর্থন করি পারুথুবা দক্ষ ব্যক্তি বিশেষঙ্ক চাহিদা মধ্যে বৃদ্ধি পাউছি। তেবে কিপরি ভাবরে আপন এই ক্ষেত্রে নিজের ক্যারিয়র গড়ি পারিবে আসন্তু জানিবা। শ্রোতা বন্ধু, ভারতের মৎস্য বিজ্ঞান অধ্যয়ন পাঠ্যক্রমরে স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরের বিভিন্ন শিক্ষাগত কার্যক্রম রয়েছে, যা ছাত্রছাত্রী মানুষ মৎস্য বিজ্ঞানের সৈদ্ধান্তিক বুঝামণা এবং হাত পাহান্তরে বিশেষতা প্রদান করা বিকশিত করা যাইছি। এই ক্ষেত্রে সবুঠার লোকপ্রিয় এবং মুখ্য পাঠ্যক্রম হচ্ছে মৎস্য বিজ্ঞানের স্নাতক।
0: এই চারি বর্ষর স্নাতক ডিগ্রি বিভিন্ন বিষয়কু কভর করে থাকে, যেপরিকি মৎস্য জীববিজ্ঞান, জলকৃষি, লিমোনোলোজি, আভ্যন্তরীণ জলর অধ্যয়ন, মৎস্য জেনেটিক্স এবং প্রজনন, জলীয় পরিবেশ, অমল প্রযুক্তি বিদ্যা এবং মৎস্য অর্থনীতি পরি ক্ষেত্রগুড়িকরে এক বিশেষ জ্ঞান প্রদান করে। এই ক্ষেত্রে ট্রেনিং ইন্টর্নশিপ এবং প্রজেক্ট কার্য পরি ব্যবহারিক উৎপাদন নিশ্চিত করে যে ছাত্রছাত্রী মানে সেমানঙ্কর শিক্ষাগত অধ্যয়ন সহিত বাস্তব ব্যাপকতা র অভিজ্ঞতা পাই পারিবে।
1: শ্রোতা বন্ধু, বিএফএসসি বা ব্যাচলর ইন ফিশরি সাইন্স কার্যক্রম প্রদান করুথুবা কিছি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মধ্যে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা প্রতিষ্ঠান মুম্বাই, তামিলনাড়ু জে জয়ললিতা মৎস্য ইউনিভার্সিটি, চেন্নাই কেরল মৎস্য এবং মহাসাগর অধ্যয়ন ইউনিভার্সিটি, কোচি মৎস্য ইউনিভার্সিটি রয়েছে।
0: যদি আপন মানে এই ইউনিভার্সিটি মানঙ্করে পড়িবা পাই চাহিবে, তেবে এঠারে নাম লেখাইবা পাই যোগ্যতা প্লাস টু রে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান রখিকি পাস করিথিবা আবশ্যক।
1: ভারতরে এই মৎস্য বিজ্ঞান পাঠ পড়িবা পাই প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা যাইছি, যাহা ভারতর কৃষি গবেষণা পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত হইথায়। এইপরি ভাবরে যদি ছাত্রছাত্রী মানে বিএফএসসি সারি আগকু মাস্টার ইন ফিশরি সাইন্স করিবাকু চাহিবে, এহা মধ্য করি পারিবে। এহা দুই বর্ষীয় স্নাতকোত্তর, যেউমানে অধিক বিশেষজ্ঞতা পাইবাকু চাহান্তি সেমানে এহা দ্বারা পাই পারিবে। এই প্রোগ্রামরে ছাত্রছাত্রী মানঙ্কু জলচর প্রাণীর স্বাস্থ্য, মৎস্য প্রক্রিয়াকরণ প্রযুক্তিবিদ্যা, মৎস্য মলন পরিচালনা, মানব সংস্কৃতি এবং পরিবেশগত প্রভাব মূল্যাঙ্কন পরি নির্দিষ্ট ক্ষেত্রগুলিক উপরে ধ্যান দেবাকু অনুমতি দেইথাই।
0: এই উন্নত বিকাশ ও উচ্চস্তরীয় বৈষয়িক গবেষণার প্রবেশ করিবাকু চাহুথবা লোকমানঙ্ক পাই

0: শ্রোতা বন্ধু, পাঠ পড়িবা সহ আমি ইচ্ছা করিথাও কিছি নিযুক্তির সুযোগ, কিছি অর্থ রোজগার করিবার সুযোগ। সেথিপাই আসন্তু জানিবা মৎস্য বিজ্ঞান ক্ষেত্রে পাঠ পড়িলে কোন সবু নিযুক্তি সুযোগ রহিছে। মৎস্য বিজ্ঞানরে স্নাতক বা পিএইচডি পড়িথিবা ছাত্রছাত্রী মানে উভয় সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে অনেক নিযুক্তির সুযোগ পাইপারিবে।
1: সেই মধ্যরু কিছু সরকারি ক্ষেত্রে রহিতিবা নিযুক্তি যেপরিকি আইবিপিএস, এএফও, ইনস্টিটিউশন অফ ব্যাংকিং, পর্সনেল সিলেকশন, এগ্রিকালচার ফিল্ড অফিসর। এহাপাই যোগ্যতা বয়স 20-30 বর্ষ হইথিবা আবশ্যক এবং আপন মানে ব্যাচলর ডিগ্রি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা এনিমাল হজবেন্ডারি বা ভেটেনারি সাইন্স বা ডায়েরি সাইন্স বা ফিশারি সাইন্স পড়িথিবা আবশ্যক।
0: নবার্ড গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এহা এক সরকারি পদবী। এই নিযুক্তিরে আবেদন করিবা পাই আবশ্যক যোগ্যতা ব্যাচলর অর মাস্টার ডিগ্রি ইন ফিশারি সাইন্স রে করিথিবে তেবে আবেদন করিপারিবে। এজ 21-30 বর্ষ। ফিশারি সাইন্টিস্ট, মৎস্য বিজ্ঞানী। যোগ্যতা বিএফএসসি, প্লাস টু উইথ ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি, এমএফএসসি মধ্য আবশ্যক। মৎস্য বিজ্ঞানীর মুখ্য কার্য হল গবেষণা, মৎস্য সংখ্যা, রোগ, বাসস্থান, সংরক্ষণ, জলচাষ পরিচালনা, মৎস্য পরিচালনা নীতি ও নিয়মের বিকাশ।

শ্রোতা বন্ধু, এ থিলা আজি সন্ধ্যার যুববাণী কার্যক্রম আকাশবাণী বলাঙ্গীর। এথর শুণবা আলবম গীতটি লিখিছেন হরেকৃষ্ণ সাহু, স্বরবদ্ধ করছেন গোবিন্দ রাউত, কণ্ঠদান করছেন সুভাশিষ মহাকুড়।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্য রহিথায়।

0: শ্রোতা বন্ধু আমারও ডেরি নকরি আসন্তু আজির আমার এই উজ্জ্বল আম দেশ কার্যক্রমে স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে আহরি অনেক কিছু বিশেষ কথা জাণিবা আজির আমার অতিথিঙ্ক ঠারু।
1: নমস্কার শ্রোতা বন্ধু, মোর না তুষারবালা ত্রিপাঠী, মু জনে যোগ প্রশিক্ষিকা ও গৃহিণী। আজির আলোচনার বিষয়বস্তু স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। স্বচ্ছ অর্থাৎ নির্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করে, সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে, সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠ দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হইথায়। মানবর স্বাস্থ্য, বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত আবশ্যক। কিন্তু সবুঠু চালাক প্রাণী মানিষ তার অসীম লালসাকু চরিতার্থ করিবা পাই প্রকৃতির এই অঙ্গগুড়িকরে যদি ক্ষতি করে, তেবে পরিবেশর সন্তুলন বিগিড়ি যিব। আও সুখ সমৃদ্ধি আলরে সৃষ্টিটি বিনাশ আড়কু হি গতি করিব। মানিষ ক্ষণিক সুখ পাই দীর্ঘস্থায়ী সুন্দর ভবিষ্যতটির সম্ভাবনাকু হরাই দেব সিনা। তেণু মানিষ হি একমাত্র প্রাণী যে সচেতন হলে স্বচ্ছ পরিবেশ ও সুন্দর ভবিষ্যতটিয়ে গড়ি পারিব। শুদ্ধ পানি ও পবন পাই আমকু পরিবেশকু সফা রাখিবাকু হি হেব। সমুদ্র, নদী ও নালর জলকু কলকারখানা ও ঘরোই আবর্জনা তথা প্লাস্টিক ঠারু মুক্ত করিবাকু হেব। প্রাকৃতিক সন্তুলন পাই বৃক্ষ রোপণ হেবা খুব জরুরি। বৃক্ষ ছেদন মধ্যে বন্ধ হেবা উচিত। ঘর ভিতর ও আখপাখ অলিয়া আবর্জনাকু গোটিয়ে স্থানরে জমা করিকি রাখিবা উচিত। 2014 অক্টোবর 2 তারিখ ঠারু সরকারঙ্কর যেউ স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হইথিলা তাহা আজি পর্যন্ত কার্যকারী হই চালিছি। ঘর ঘর বুলি অলিয়া আবর্জনা একাঠি করা হই উপযুক্ত প্রণালীরে তার বিনিযোগ হেউছি। সেথিরে আমি সমস্তে সহযোগ করিবা উচিত। সরকার গ্রাম এবং সহরর আবর্জনা কাঢিবা পাই সার্বজনীন শৌচালয় করিছন্তি এবং স্থান স্থানরে কচড়া দানিমান রাখিছন্তি। মাত্র আমার কর্তব্য হেউছি শৌচালয়কু সফা রাখিবা। সার্বজনীন শৌচালয়কু যদি আমি ব্যবহার করুছন্তি তাহলে ঠিক ভাবরে ব্যবহার করিবা, তাকু সফা রাখিবা। আউ ঘরু বা আখপাখরু আমার চারিপাখরু ময়লাকু নেইকিরি যেউঠি গোটিয়ে স্থানরে কচড়া দানি রখা হয়েছি সেইঠি রাখিবা, তাহাই হেউছি আমরি দায়িত্ব। জল এবং বিদ্যুৎর অপচয় বন্ধ করিবা। ব্যবহার্য জিনিসর দরকার ঠারু অধিক সংগ্রহ।

0: তবে শ্রোতা বন্ধু শুনিলে তো স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যত বিষয়ে কেতে গুড়িয়ে বিশেষ কথা। হ্যাঁ, আম সমস্ত জীবনের স্বচ্ছতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক স্বচ্ছ পরিবেশ কেবল আমাকে রোগমুক্ত রক্ষে না, বরং আমার চিন্তাধারা, জীবনশৈলী এবং সমাজকে মধ্যে উন্নত করে থাকে। আজ আমি যে পরিবেশের বাস করুছু তাহার সুরক্ষা ও স্বচ্ছতা রক্ষা করা আম সমস্ত কর্তব্য। তেণু আসন্তু আমি সমস্তে মিশি এই সংকল্প নেবা যে স্বচ্ছতাকে কেবল এক দিনর কার্যক্রম ভাবরে নুহে, বরং দৈনন্দিন জীবনর এক অভ্যাস ভাবরে গ্রহণ করিবা, কারণ আজির স্বচ্ছ পদক্ষেপ হি আসন্তকালীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতর ভিত্তি স্থাপন করিব। সেথিপাইঁ কুহাযাউছি সুস্থ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। তেবে শ্রোতা বন্ধু, এই সুন্দর বার্তা সহ মু আজির এই কার্যক্রমকু এইটি রাখুছি। নমস্কার।
1: শুনুলে আকাশবাণী রাউরকেলা কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আম দেশ। এখন প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনার সৌম্যশ্রী মহান্তি।

লাখ লোককে সাহায্য দিয়া যাইছে। উজ্জ্বলা যোজনাতে ওড়িশার 56,47,000 লোক লাভ পাইছন। তৃতীয় লিঙ্গি মানকর সুরক্ষা আউ সেমানকু অধিকার দেবার দিকে সরকার বহুটে নিষ্পত্তি নেইছন। অনুসূচিত জনজাতি আউ জাতিবর্গর ছাত্রছাত্রীঙ্কর সংরক্ষণ আর ছাত্রবৃত্তি ক্ষেত্রটি সরকার নৌথবার পদক্ষেপ উপরে কেন্দ্রমন্ত্রী শ্রী অঠাওয়ালে সূচনা দেইছন। নূয়াদিল্লিন আইবাকাল 36 নম্বর জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 পুরস্কার বিতরণ সমারোহ হবা। সমারোহটি সংসদীয় ব্যাপার রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যোগ দিয়ে ছাত্রছাত্রী আর বিদ্যালয় মানুষ পুরস্কৃত করবে। সংসদীয় ব্যাপার মন্ত্রণালয় তরফ এন্তা প্রতিযোগিতার আয়োজন হয়ে আসুছে। সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনর 25টা জায়গার 200টা বিদ্যালয় ভিতরে এই প্রতিযোগিতা হয়েছিল। জুয়ান বর্গঙ্কর ভিতরে গণতান্ত্রিক চিন্তাধারাকে প্রোৎসাহন দেবারটা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য আয় বলে মন্ত্রণালয় তরফ কুহাযাইছে। রাজ্যের মহিলামানকর আর্থিক সশক্তিকরণ আউ সেমানকু উদ্যোগী বনাবার দিগে সরকার ভিন ভিন পদক্ষেপ নৌছন বলি উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কহিছন। ভুবনেশ্বর মিশন শক্তি ভবন হইতবার সুভদ্রা শক্তি ভিজন সম্মিলনীতি যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী 2,88,198 স্বয়ং সহায়ক গোষ্ঠীকে 147 কোটি অতকা টঙ্কা সুধ ফিরাইছন। কার্যক্রমটি মিশন শক্তি বিভাগ কমিশনার আর শাসন সচিব মানসি নিম্বাল, নির্দেশিকা ডক্টর মোনিকা প্রিয়দর্শিনী, বিভাগের বরিষ্ঠ অধিকারী, ব্যাঙ্ক ও সহযোগী সংস্থার প্রতিনিধি আউ 30টা জেলার জেলাস্তরীয় মহাসংঘর কার্যনির্বাহী সদস্য আর স্বয়ং সহায়ক গোষ্ঠীর সদস্য মানে উপস্থিত থিলে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। বিদ্যালয় পড়া বহিতে থিবার ভুল প্রসঙ্গটি রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটি কার্যালয়ন মুখ্যমন্ত্রীঙ্কর নির্দেশটি তিনজনিয়া কমিটি তদন্ত মূল করিছন। ই কমিটি আজ তদন্ত রিপোর্ট দেবে। ইতার আধারটি আগে কার্যানুষ্ঠান নিয়াযিবা বলি জনাপড়িছে। কমিটি সদস্য আউ ওড়িয়া ভাষা সাহিত্য আউ সংস্কৃতি বিভাগর সচিব বিজয় কেতন উপাধ্যায়, গণশিক্ষা সচিব এন তিরুমল্লা নায়ক, ওসেপা নির্দেশিকা অনন্যা দাস প্রমুখ উপস্থিত রহিকরি ঘটনার ভিন ভিন দিগ উপরে তর্জমা করুছন। পূর্বতন মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরীঙ্কর শ্রাদ্ধ দিবস অবসরে আজ রাজ্যবাসী তাঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাইছন। বিধানসভা পরিসন্ন থিবা তাঙ্কর প্রতিমূর্তি থি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বাচস্পতি সুরমা পাঢ়ী, উপমুখ্যমন্ত্রী, মন্ত্রীমণ্ডল সদস্য ও বিধায়ক মানে ফুলমাল দেইকরি শ্রদ্ধাঞ্জলি জনাইছন। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বমপাটি নবকৃষ্ণ চৌধুরীঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাইকরি কহিছন, সত্য নিষ্ঠা জনসেবা ও আদর্শ নেতৃত্ব লাগি সে সবুবেলে সোর হবে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন, রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ লাগি তাঙ্কর উৎসর্গীকৃত সেবার তুলনা নাইন। তাঙ্কর সরল জীবন, স্বচ্ছতা ও মূল্যবোধ ভিত্তিক রাজনীতি সমকর লাগি প্রেরণা যোগাবা বলি মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কহিছন। ওড়িশার কৃষিক্ষেত্রতে মহিলামানকর ভাগিদারী ও অধিকারকে অতকা মজবুত করবার লাগি রাজ্য সরকারঙ্কর কৃষি বিভাগ আউ আন্তর্জাতীয় খাদ্যনীতি প্রতিষ্ঠান আইএফপিআরআই তরফ ভুবনেশ্বরঠানে দুইদিনিয়া প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে। লিঙ্গগত সংবেদনশীল কক্ষ জরিয়ে কৃষিনীতি মহিলা চাষীমানকু সমান সুযোগ দেবার কার্যক্রমর মূল উদ্দেশ্য আয়। কৃষি সচিব সচিন রামচন্দ্র যাদব কার্যক্রমকে উদ্ঘাটন করিছন। কর্মশালাটি মহিলামানকর লাগি স্বতন্ত্র বজেট, ডিজিটাল সেবা আউ এএসইউএসই 2023-24 তথ্য ব্যবহার উপরে তালিম দিয়া যাইথিলা। পুরী শ্রীমন্দির আজ জ্যেষ্ঠ মাসর উজ্জ্বল পখর দশমী তিথি অবসরে মহাপুরুষমানক রাজেন্দ্র অভিষেক নীতি করা যাউছে। সন্ধ্যাধূপ উত্তরু এই স্বতন্ত্র নীতি মূল হয়েছে। মহাপ্রভুঙ্কর চলন্তী প্রতিমা মদনমোহন আজ্ঞামাল পায়লা উত্তরু ভোগ ঘরণীকে বিজয় করবে। এই সময়াতি মহাপুরুঙ্কর আলট লাগি সহিতে পণা ভোগ করা ভোগ বাটন বচনিকা সহিতে আয়বা সময়াতি মদনমোহনকু রথকে নিয়াযিবার পরম্পরা রয়েছে। তার উত্তরু রথবেড়া পরিক্রমা আউ মহাপুরুঙ্কর দণ্ড প্রণাম করা। রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী আজ কলাহান্ডি জেলা গস্থতি আসিকরি থুয়ামূল রামপুরর সেমেলপদর জঙ্গল অধিকার হিতাধিকারীমানকু জঙ্গল জমি পট্টা আর 50টা স্কুলকে জমি পট্টা বাঁটিছন। তার উত্তরু মন্ত্রী শ্রী পূজারী জেলা প্রশাসনর সমীক্ষা বৈঠকটি যোগ দিয়ে জিলান চালিথিবার ভিন ভিন জলসেচন আউ প্রকল্প বাবদ ক্ষতিপূরণ আউ থইথান বাবদে সমীক্ষা করিছন। ই অবসরে মন্ত্রী শ্রী পূজারী কহিছন, পট্টাথি থিবার ভুল কলম টু করেকশন জরিয়ে সংশোধন করা যিবা। গলা দুই বছরে 2,50,00,000 লোককু রাজস্ব সেবা যোগাই দিয়া যাইছে। সবুতক সেবা অনলাইন মোবাইল অ্যাপ আউ ক্যাশলেস করা যাইছে বলি মন্ত্রী শ্রী পূজারী কহিছন। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামঠানে আজঠানু 65 নম্বর জাতীয় অন্তরাজ্য বরিষ্ঠ

0: দেখো,
1: হ্যাঁ
0: আম আমিল জাম কষা,
1: হ্যাঁ
0: আর কুসুম খাইলে সেটা নো কেঁ দশা যে জানিছ।
1: হয় দাদা,
0: তো হেতির লাগি টিকে দেখি চাহি করি আগকে বড়
1: দাদা হো, খাই দেলি কুসুম আর উপরে জাম।
0: হেতির লাগি তো মুই জানলি যে যেতেবেলে জ্বরে পড়িছন, ঝাড়া ঝুড়ি হউছন বলি করে মুই যেতেবেলে জানলি নি কেঁ ইতার করামতি বলি করে মুই জানি পাইলি।
1: দাদা হালুয়া টাইট হয়ে গলা,
0: দেখি চাহি করি খাইব বলে
1: সে নাই জানলি পরিবার, নাই জানলি ঘর।
0: শুন তো, অসুবিধা তো হেবা, টিকে দেখি চাহি করি খানা পিনা করব বলে সে
1: লোভ, মনীষকে লোভ খাই গলা।
0: কথা তিনি কহেছন কে, অতি লোভ কলে নরহিব চিরকাল, অতি রস ভুঞ্জিলে টি ব্যাধি হুয়ে মূল।
1: দাদা কুসম উপরে জাম, হ্যাঁ তার উপরে ফেরি আম,
0: নাই কহন
1: তালুকে তেতে লাগি যাইছিল
0: যে এটা তো তোমার কথা, বাকি পশু জন্তু মানে কেনতা করবে
1: হেটা তো তোমাকে পচরাই বলি কষি হইগ্রি ইচ্ছা করি।
0: এহে যাহি তাহি যেন যাহা পাইলে, আম গস্তলকে গলে আম খাইলে, কুসম গস্তকে গলে কুসম খাইলে,
1: হয়
0: বলে কেনতা হিসাবে সেমনে নিজকে সুরক্ষিত হিসাবে রখবে আকি যেন পরিবেশ আমার বদলিবা।
1: ও দেখো ইয়ার সবার টিকে ঠান্ডা পাক আসি গলা,
0: ও বর্ষা পে ঝিপ ঝিপ হই বসলান,
1: হয় হয় ম্যাট ভিজি বয়লান বেলে আগকে যেন বর্ষা হবা, কেতেবেলে কেন প্রকার হবা, গাদা মুরমানকু কে টিকা দামা, যদি রোগ বেমার হবা কেনতা করমা,
0: হয়
1: সব কথা টিকে হেমা দাদা।
0: সে শুন তো, সে আগে গোটি ফোন করতাম গে বলছে
1: আমার সে পণ্ডা আজ্ঞা,
0: হয় হয় হয় হয়
1: পণ্ডা আজ্ঞাকে মুই ফোন লগাসি।
0: হ্যাঁ
1: দাদা, খালি ফোন চাহিব আর শুনু থব।
0: হ্যাঁ আজ্ঞা, কথা তো কহুলে সরে নিকে
1: দাদা হো, পণ্ডা আজ্ঞা আমার বলাঙ্গীরে জিলা মুখ্য প্রাণী স্বাস্থ্য অধিকারী, কেতে তো আমার বৈঠকি আসিছন, আজ্ঞাকে ফোন ইহাজিন চাহালু
0: চাহালু চাহালু আর এ বাবদ কেটে পচরে পক।
1: আজ্ঞা জুহার
2: জুহার জুহার ভাই,
1: পণ্ডা আজ্ঞা কেনতা আছন আপন?
2: অছি ভালো আছে, আর বর্তমান তো পাগ পরিবর্তন হয়ে যাইছি
1: আজ্ঞা,
2: আউ বর্তমান তো আমার সারা ভারতরে, আমার ওড়িশারে উপকূলবর্তী অঞ্চলরে
1: আজ্ঞা,
2: আউ নিদাগ গ্রীষ্ম সরি বর্তমান বর্ষার আগমন,
1: হ্যাঁ আজ্ঞা,
2: আউ আমার মৌসুমী লুচকালি খেলুথিলে পুনি প্রায়তঃ কালি ঠারু কাঁ ভা ওড়িশা সারা বর্ষা চালিছি
1: আজ্ঞা,
2: আউ এই যে বর্ষা ঋতুরে কেমিতি আমার এই যে প্রাণী সম্পদর রক্ষণাবেক্ষণ করিবা, আর বর্ষা ঋতুরে যে সব রোগ দেখা যায়, রোগর প্রাদুর্ভাব হুয়ে, তাকে কেমিতি তাপাই প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করিবা, সেথিপাই আজি আমি চাষী ভাই মানুষ সচেতন করিবা, তাকে সচেতন কোন আমার চাষী ভাই মানে তো যে অছন্তি যে গোপালক মানে এবং আমার যে কুকুড়া পালক মানে আর যে সব অন্য প্রাণী সম্পদ ছেলি পালক মানে, সেমানে তো বর্তমানে কইছন্তি যে প্রোগ্রেসিভ ফার্মার উন্নত চাষী হয়েগলেন, সেমানে জানিথিবে আমি তাকে টিকে মনে পকাই দবা, কারণ সবুবেলে তো মানিষ মনটা ভুলা না, ভুলি যাঁতি সেই যে টিকে হেলা করে দেলে, আর যেটি টিকে ভ্যাকসিন দবা কথা সরকার বাহাদুর ফ্রি রে দিওন্তু কিংবা লোক কিনিকি দিওন্তু 5 10 টাকা পেই আমি 20,000-25,000 জন্তু কু হরেইবা, সেথিপাই আমার বর্ষা ঋতুরে যে রোগ সব প্রাদুর্ভাব হুয়ে তাপাই টিকে আমি আজি আমার গোপালক মানুষ আমার প্রাণী সম্পদ যে করছেন যে চাষে কুকুড়া পালন আর গোপালন যে কমর্সিয়াল করছেন বাণিজ্যিক ভিতরে তাকে টিকে সচেতন করাইবা, আমি টিকে মনে পকাই দেবা।
1: কেন কেন রোগ উপরে সতর্ক রহবার কথা, কেন যতন পাতন টিকে করবার কথা টিকে বুঝন্তু স্যার?
2: দেখুন এই যে বর্ষা ঋতুরে গোটে প্রথম আমার গরু ভাই মানকর রোগ হচ্ছে যে কুচে অঢেইয়া জ্বর, এ জ্বরে কন হব যে গরু গাই চরিবাকু যাইথিবে, ধর থরে বর্ষা হইগলা তারপরে যে কঁড়িয়া ঘাস টিকে খাই দেলে, ঘরকু আসিলা বেলকু দেখিবে থরিকি আসুথিবে, যেমিতি আমার ম্যালেরিয়ারে আমি মানুষকু ম্যালেরিয়া জ্বর হলে আমি যেমিতি থরে সেমতি থরিকি আমার যে গরু গাই মানে যাউথিবে আসিবে, বেশি হব যে আমার ইয়ং যে ক্যাটেল অছন্তি যে দামুড়ি আর যে ছড়া আউ এক বিহানি দুই বিহানি গাই যে গরু যে অছন্তি 4-5 বর্ষ তাঁকু এ রোগটা ধরে, আর না হচ্ছে অঢেইয়া জ্বর, এটা ইংরাজি না হচ্ছে এফেমোরাল ফিভর, এইটা যেমিতি আপনার দেখিথিবে প্রতি সিজন যেতবেলে চেঞ্জ হুয়ে ঋতু পরিবর্তন বেলে গোটে ভাইরাল ইনফেকশন হুয়ে ভূতাণু জনিত রোগ মাড়ি বসে, এইটা সেমতি গোটে প্রকার।